और जाने कैसे कब कहां इकरार हो गया। तो दोस्तों, तो हम चलते हैं और आगे को अपन समाचार को लेकर हम तुरंत चलते हैं निकेरी की ओर। दोस्तों वहां पे निकेरी की ओर हम आप लोग को लेकर चलेंगे। तो निकेरी के जोन देसी है डिस्ट्रिक्ट कमिश्नर से निशा कुर्बान बब्बू, निशा कुर्बान बब्बू देसी है निकेरी के। और उमांगे हैगा निकेरी में और काम होवे मेयर वेरक माकर फन बेहतर वीखन रास्ता जोन है बोला और बेहतर चाहे होवे के। और बोले जोन यंगरे है उस सबके काम भी चाहे मिले के वेरा खलीखन है भी चाहे होवे के। बोले जो हाउस फेस्टिंग है बोले राइस सेक्टर के अंतविकलिंग बोले सब चाहे फॉर बेहतर होवे के। बोले फोकस हार इस ही एंकल सामे लीफिंग ओइट 100% af en moeten overheid, instanties en burgers gezamenlijk blijven werken aan de vooruitgang. तो इस सब चीज तो बड़ा बढ़िया देसी सोचे है। और अब सोचे तो बाटो तो अब चाहेगा देसी के करे के। कुर्बान बब्बू बोले है बोले आद शांत वेखन मुतर ओक आन खपाक वर्दन बोले वेखन ऑथोरिटी कर वर्क इन मेडिस इन फर्किल ट्रायक्टन। और बोले हैगा कुर्बान बब्बू बोले है देसी बोले ना दुखरक विल इन सेटर फॉर यंगरन। और बोले फोकस हार मुतर बोले मेर बानन और वेर खरीकन है चाहे होए के निकेरी में। स्लाइस जोन है भैया बोले बलांगरेक फॉर राइस सेक्टोरन। कुर्बान बब्बू बोले है बोले बलांगरेक प्रियोरिटी हैगा जोन स्लाइस है चाउर के जोन धान आदमी बोवे है ओके सब रीनो फेर करे के। बोले दृंगत हेयर स्टाइल नो दख है नो सेक्टर फर्दर कुनन अंतविकलन। तो बड़ा अच्छा बात है। तो यहाँ पे बताए गए है बोले है बब्बू बोले है कुर्बान बब्बू बोले है बोले ऑफ द अखेंडा ऑफ द मार्क इज फॉल्कंस आंध्र इनोवासी तो जो बाजार है वो चाहे रीनू फेर करे के। बोले द आंध्र कनाल पॉइंट इज ए टकोर्ट ऑन फक मेंशन फक मैन से बोले बहुत कमती है बोले जो बहु में बा अब रई सेक्टर इन इंस्ट्रक्टर दान आरबेस क्राफ्टन फॉल्स डीसी मुइलक इज टू फिंडन। कुर्बान बब्बू बोले है बना दृक्त दैट दिस नीड अलेन इन द केरी स्पेल मार अ लैंड का प्रॉब्लम इज मेड दैट फॉर वर्डन बायतलांसा आरबेस क्राफ्टन aangetrokken और डीसी रूप द समलेवन ओ मिंदर एनर्जी टू स्टीकन इन नेगेटिविटी एंड अफब्रेकन फन एलकार एंड क्रिटिक इज फॉल्कन टेक अप बब्बू यानी डीसी heeft goede gevolgen mensen. Alleen als hij waar kan maken. Paiswa hei ki na hei mevrouw. DDC, daar gaat het om. Dat gaat het om mensen. En meer niet. Dus dat is de zaak een beetje. To ab dekha jai bhaiya. Hiya batawe trim kur hem tari jai. Buitenland ke chiwa batai. Trump grap over annexatie, straat voor Hormuz naar Nederland van Iran. Ha, Amerika bole he, tullen jane straat Hormuz ke baare mein jahan sab board pass hue he, bole Ukron khabitwa jo ne bole chahe Amerika ke ho jaye ke, Amerika ke president Donald Trump bole he, en wil verklaren nadat Iran is verslagen. Hij deed de opmerkelijke uitspraak vragen tijdens een bijeenkomst bij een politieacademie in Amerika. New York mee de hoge functionaris van de Witte Huis verklaarde later tegenover Amerika dat Trump een grap maakte en dat er geen plannen
voor een dergelijke stap zijn besproken. Bole us grap karat raha ki hormuz okar ho jayega Amerika ke. Bole sa itu ko droom hoi te mu mese nikarege hoi bhaiya tulun jano hai. Usap asar Groenland me go bedrijf se hoa teel khode hai. En dat mag ook niet mensen nadat we Iran hebben verklagen dat een zware nederlaag lijkt. Zal ik de straat van Hormuz binnenkort Amerika's grondgebied verklaren? Zei Trump. Daarna voegde hij erna toe. Het is echt waar. Trump herhaalde ook zijn eerder bewering. Dat Amerika bole Amerikaanse maritieme blokkade. Waarmee de scheepvaart verkeert. Iranke haven mee wordt tegengehouden. Iran beslist dat de VS de controle over de straat van Hormuz hebben. Bolle het scheepvaartverkeer is door de zeestaat sterk teruggelopen. Hormuz is van groot belang voor de internationale energiehandel. Op het eigen conflict passeren ongeveer vijfde van de wereldwijde olievoorziening via deze route. Op het eigen nieuwe economische maatregelen tegen Iran. Washington voert ondertussen ook de economische druk op Teheran. Verderop Amerikaanse minister Financiën ke bole week nieuwe maatregelen tegen Iran zal aankondigen. Volgens hem gaat het om stappen die het land economisch nog verder te isoleren. Mensen te trum abbe bezigheid Iran ke bare mee. Hamari janta en wij lijden eronder om de dure benzine, de dure brandstof te gaan betalen, mensen. Abbe de ko Suriname mee. Arman sender mange he. Loonsverhoging. Al regering se Suriname onderhandel kere he. Loonsverhoging ke bare mee go vakbeweging hega. Rafaksuur. Arman Sunder John Hega woordvoerder en Rafaksuur ze mange he loonsverhoging van 25% lanti ze. Maar lanti bole he bole hem toch 25 na de maar 10% ambtenaren salarissen structuur met 10% aan te passen. O bole hega vakbeweken bole he bole hega zo werd voorgesteld om de belastingvrije grens te verhogen naar 9000 naar 15000. Want heb je toch een nieuw jaar te toch je belasting bereken te bole ook een grens te verhogen weken 15000. Volgens Sunder is dit voorstel op dit moment niet aan de orde bij de regering. Dat werd hen tijdens de vergadering afgelopen week meegedeeld. Bole uhamlo abenakar sakila bole er is geen sprake van de verhoging. Ja, hoi bhaiya tahan to dal lage ki kursua chari. Maar ab dekho regering bole hem to ke 10% debe lanti ke kam kartan ki verhoging aur hi mange hai 25%. Beste luisteraars, toe je maat he. Sunder ke abde ko bhaiya Colombia me aardbeving bhail he. Aap log ko to ikar bare me hum batai he. Kitra log waan pe maral he. 280 mensen hebben de lieve daar. Mensen op het aanwege een aardbeving was 7.4. Kostte 280 mensen het leven. Bijna 27 gargirge he. Verwoest hoege he. Zaharkane barka barka rasta. Sub toetke saka hoege he. Jeise go rastak namra Gali en Pereira. Bole miljarden schade de swame bhaiya. Colombia ke minister joon he. Bole he. Bahur kritiek paise. Bitte hue haptame obolega Caribbean strand jo raha under relaxation bolega weekend beelden verschenen waarop te zien is dat hij op de Caribbean strand aan het relaxen was obole okar upar kritike bole des mein hi hum log ke itra admi maral hai sab ghar bhi gir gaye hai aur jo na minister jo ghar ke bare mein jo hai festing ke jiska naam hai Jim Andres Beltran o jaike strand pe relax kare hai ekar bare mein opposition
oppositie, linkse oppositie. Ik een motie van wantrouwen. Regering me indien kritische. Kritiek moment besloot vakantie te vieren. Bolle etra kritiek op de minister van Volksgezondheid. Huisvesting bolle gele vakantie vieren kere. Bolle bericht op X schreef de minister dat hij niet op vakantie was. Ik wil een paar uur doorbrengen met mijn vrouw en kinderen. Die ik al enkele dagen niet had gezien. Bolle Cairo Chuiga van Oudert Lardgen ke bolle nadekere. Bolle Oehik mare bolle hem. Bolle Oesepke dekhat maarte. Shakira heeft zo marke financiële steun toegezegd voor wederopbouw schoolien beschadigd bij de Amerika filantroop Howard Buffalt het zwaar getroffen departement Kokomeba ja Afro-Colombiaanse oorspronkelijke gemeenschap woorden Colombia met hun kaprilon hoare ook een gemeenschap met 2800 school beschadigd bij de Choco met mensen op het eigen gegaan schoolien zijn ze verbouwen ik erbij mee Shakira aan de journalisten wat jij ze je maar 1 miljoen dollar of 865.000 euro toegezegd. Colombiaanse zangeres ego he bolle otra paisa toke hem debe Colombiaanse zangeres zei dat ik 1 miljoen dollar was toegezegd voor de wederopbouw. Het geld zal naar de verwachting worden gebruikt voor het repareren van de beschadigde scholen. Kebare me naki ghar me dharie paiswa kono zangeres bhaiya miljonair he to 1 miljoen diga स्कूलिया के बनावे के बारे में हमारे जनता तो आप लोग को बताएं भैया एसएलएम के बारे में बड़ा क्रिटिक है एसएलएम के बारे में एसएलएम रिएक्ट करेगा और ब्रेक ओवर खाओस samenstelling en functie van de RVC. Volgens de directie is dat ongewijzigd. SLM kebare mee. Oh, SLM Surinaamse RVC via raad van commissaris doen bolehega. Aanleiding voor de reactie. Bolehega online publicatie hega. Sora tarike doen ware tijd dharise. Bolehego chaos raad van commissaris SLM mee. Oh, bolehega naar de aanleiding. Daarvan bolle directie bolle gezamenlijk kennis te nemen van een bericht geven of bolle ook de functie binnen de raad zijn volgende maatschappij bolle kutjena verander bijl he to bolle lamba chowda SLM ke baare mee likha gaya hai hemari janta to bolle aapko kuch chota roop mee aapko bata di bhaiya 9 admi ke Suriname des mee 9 verdachten veroordeel in zaak vermissing van 2 mannen doei admi laatst bijl he oker baare mee bhaiya 9 admi ke saban pakdi se बतावे गरे इसे पड़का क्रिमिनल ऑर्गेनाइजेशन के बाद शुल्लन ते हैबर खमाक आन देन नाम आनन क्रिमिनल ऑर्गेनाइजेशन फॉरबरेडिंग हैंडलिंग मेट बत्रेकिंग ऑफ द वेट फन फर्डोवेंड मिडलन uitvoeren van cocaïne of er poging daartoe dan wel hen aanwezig hebben van cocaïne te OM 50 jaar mangen hè aanbariske jal mangen hè to isabke bhaiya jal milal hè to jaise rahega iske bare mein aur aage batayenge bahut bahut lamba chauda iske bare mein bataye gaye hain jo aap log ko hum छोटा रूप में बताएंगे हम जाते हैं अफ्रीका के ओर भैया कोंगो में हम जा रहे हैं तुरुआ पे बहुत बड़ा बीमारी है चलल है एम्बोला के बारे में आप लोग जानो हैं कोंगो में है दो लक्ष ओइट इन हिट लाउंड इतना आदमी न मरल रहा और देखता जनता अब की मरल है भैया और ये बात है रिपब्लिक कोंगो में बोले 2325 आदमी मेंशन सेन लीफन को कोस
Ebola se dodelijk in de geschiedenis door Amerika-Afrikaanse land geheer. Congolese gezondheidsautoriteiten bole 4945 en meer besmet bijl heer. Al die dodendag inmiddels hoger raad 2018 of 2020 meer haar. Oese mee pe 2299 mensen, maar Allah, op het aanwezig daarmee dodelijkse Congo ooit heeft meegemaakt. Abole abki aur jana maral hai dosto. To iske baare mein bhi bahut lamba hai. Aap log ke hum mul mulle baat batate hai ki itra janta maral hai. Aur wo hai Congo mein hamare pyare pyare janta jo ek bimari hai. Ebola sab bole hai hamare janta. To hum chalte hai aur aage ko apna Suriname ke samachar ko lekar. Bhaiya wonen op het water Nederland ke baat chite is niet goed ko jano yahan Nederland mein chaliyo. Tariba mein matlab pani mein boat hai woon bahut jahan admi rahe hain to kitna admi bolte hu to ghar dwar na hai boat pe ghar banai ke aur wahan re ma that is niet goed ko mention woon boat is duurder dan an हैश. हाँ तो जेके मालूम ना है तो अब हम बताओ थे आप लोग तो यहाँ दनहाक में और कहाँ कहाँ पे जानो हैं कि पानी में घर बना है वही पे सब रहे हैं. तो यहाँ बताए गए वो बोतन लेकिन इन मेरल जनाए कि खुद कोप है मैं जो घर में हम लोग रहेला उससे महंगा है वो है पैर फिर कांत मीटर एगो बोट के बताल ये फोर और वो यूएस 20% और ज्यादा भरिए जो हम लोग घर में रहेला हमेदल एगो बोट भी कहा है भैया 466,000 यूरो और हमेदल एगो घर भी कहा है 494,000 euro betaald voor een reguliere woning. Op het eigen heen. Woonboten zijn inmiddels 94 vierkante meter groot tegenover 118 vierkante meter. Boot ik ook maar heen ongeveer 94 vierkante meter heen. En ik ook ghar heen ongeveer 118 vierkante meter. Dan wil ik ook zeggen, dat boot ja ook mahanga pare heen. 20% meer vierkante meter bij een gewone woning ligt de prijs. Op bijna 7,500 1 vierkante meter te kunnen. तो बताए गए दोस्तों आल वोन बोतन जो 2025 में रहा हुफ्स्टाद में verkocht laag in de hoofdstad Groningen, Rotterdam, Haarlem mee zijn er relatief veel verkocht van oor Jarabikal henga, bole henga de ronde veen, warme land, weder meer en meer worden naar verhouding eveneens veel woonweden verkocht mensen. तो कितना आदमी सोचे है कि हम बोटियन में जो घरवा बनल है वो सस्ता है मार आशीषित मेर फिर कांत मीटर इस दात नो ट्यूर्डर में से दन ओ हम जाए तेरी रुसलांद की ओर जनता. Opnieuw is een magazijn voor Ruslandse webshop Wilberis door een droneaanval geraakt. Omwille in een magazijn vlakbij de Russische hoofdstad Moskou me onthoudt een brand die inmiddels is geblust, dat zegt de regionale governor te Rusland met via Oekraïne. Dagen abetak via 620 drones richting Rusland met chalge he, hamare janta. En hier betawe Iran bole he, bole straat van Hormuz. 19 augustus ke ye baat 18 augustus ke ye nieuws hai straat Hormuz bole pas open als VS Amerika hum log ke jitra east hai
बोले सब देगा तब बोले हम लोग हॉर्मोज खोला हुआ अमेरिका दूसरा बात बतिया है, ईरान दूसरा बात बतिया है, ईरान बोले हम लोग खोलप जैसे वही के और हुआ अमेरिका बोले जैसे वो कर है, लेकिन अब के कर है दोस्तों ईरान तो यहाँ दूसरा बात बोले है, ईरान से पार्लियामेंट फोर्स इतर बोले है टॉप ऑनदर हंदलार है मोहम्मद बखर गलीबास बोले है एक स्पीच में बोले है Hij noemde hij beëindigen van Amerikaanse zeeblokkade, het opheffen van de sancties op olie en vrijgeven van Iraanse tegoeden in het buitenland. Want tegoeden in Amerika is het buitenland mee frisker deze. Bole tap hamlo jaike kolab, bole pahle hamar, jitra sancties tokale oke kol, sinds de oorlog 1 februari, Amerika, Israël, aanval keren Iran koeper varen er nog nauwelijks schepen doorheen die leidt wereldwijd tot hoge prijzen onder meer voor brandstofmensen bolle in het tijdelijke akkoord tussen de VS en Iran was afgesproken dat de straat van Hormuz weer helemaal open zou gaan maar dat is niet gebeurd dat akkoord is inmiddels verlopen Iran onderhandelt met Oman over een veilige doorgang door de straat van Hormuz maar dat betekent volgens Iran niet direct dat de zeestraat wordt heropend mensen. To Iran ijsje bole he, en Amerika kuch oisen bole he, Hamas ke oor jai bhaiya. Hamas tulon jane hega, terror groep hega Libanon me. Hamas zegt verder te willen met proces richting vredesdeal. Ze mangen vrede keren Iran Israël ze. Gaza staat mee. Hamas mangen vredesplan keren Gaza mee. Of bole hega onder leiding je maar Amerika chahin reke. Of bole die steun is vooralsnog niet. Of bole hega schoonzoon de Amerikaanse president ke he. Heeft hier de voorbije dagen over gesproken met zowel Hamas als Israël. Woordvoerder Hamas bole he, Hamsis Kuzem bole he, tijdspadden en procedurele stappen die nog ideaal in de teel uitgewerkt zullen moeten werden. Oorlog hoorde he bhaiya, toen jan op Pakistan ke oor hem jai, op Pakistan me bhaiya, oudjon president wakara, premier ha, oké jahal manse saban nikaris omdat u bemaar he, toen jan he Imran Khan 73 jaar ke, oké saban pakad ke ban karle raha, nawar khiring aail he, to hospital me bhaiya, bahut bemaar he, aur bole hega hoogkarak Pakistan ke, बोले हैगा इमरान खान के बोले 2023 में फस इन फरओर्डेल्ड इन फर्स्केलेंड साखन ओंदर मेर फॉर फ्रॉड पार्टीगनों ने पाकिस्तान के Tirig Izaam bole familie maken zich zorgen over zijn gezondheid mensen. Op bole hega u bemaar he hooggeruif moet gaan binnen 28 uur naar het ziekenhuis worden overgebracht. Tot 16 september blijven. Op bole Khan werd 2022 mee afgezet. Sindsdien is hij geconfronteerd met meerdere rechtszaken. Afgelopen december werd hij veroordeeld tot 17 jaar gevangenis voor fraude. Andere zaken gaan onder meer over massamisbruik en opruiming. De oud-premier ontkent alle beschuldigingen en noemt de veroordeling politieke moffies mensen. Toen aanplukken we hem een gietje uit te laten horen.